0: más daño con muchas veces, pero con menos con el mismo tono. Hombre, brillar su cuchipian, churri ya para ti, con puso quinta en duque, esto para intentar ya dulce. কম্পিউটার বিক্রি করলে শিকাওনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হার্ড অ্যান্ড সফট এডুকেশন সেন্টার হল সিপিএন মা তো কম্পিউটার পাওন কা সাথে কম্পিউটার শিকাওনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগড়ো ঘর মেই ব্যাংক বই সব স্কুল অফিস দুম সুখ সস্তা মা বিগড়ো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর দু ইন্টারনেট পানি পো জোড়িনছ তাও আমার মনে রাঙে ডাকে আর তাল নো বেতাল মহিলার ফির দুকা পাইয়েলা ঝুষে আর এ ফোন নম্বর 0215547787 9842535541 সব হয় আর গুড ভেরি গুড ভেরি গুড
1: নেপালী মণিপুর সক্ষম সক্ষম সক্ষম